কো সেং পট শুকিয়ে উরাঞ্জন প্রাণ উরাং রাখে ওয়েন শ্রীরাম তে কপল ক্রম সঙ্গে উলন পাগানে ইয়ান পঙ্গি রম্বুলান চনাঙে কয়ংগি নিরাসানে বঙ্গুরাতুয়ে তৃষ্ণ তনান তি আঙ্গ।